ত্যাগীদের জন্য অবশ্যই রয়েছে ভোগ বিলাস কোন জান্নাত তাদের প্রতি পালকের নিকট। আমি কি আত্মসমর্পণকারীদেরকে অপরাধীদের সমতুল্য গণ্য করিব? তোমাদের কি হইয়াছে? তোমরা এই কেমন সিদ্ধান্ত নিয়েছ?

0: الله.
1: أفتكم أيمان علينا بالغة إلى يوم القيامة إن لكم لما تحكمون.
0: তোমাদের কি আমার সঙ্গে কিয়ামত পর্যন্ত বলবৎ এমন কোন অঙ্গীকার রয়েছে? তোমরা নিজেদের জন্য যা স্থির করবে তাই পাইবে।
1: তুমি
0: জিজ্ঞাসা করো তোমাদের মধ্যে এই দাবির জিম্মাদার কে?